ৰুতু মাছা জিমেলে ছয়াছাতে হাজা বেকমা তে ইয়ালে নে হুলু গাবিও চুল মালু পু কুমালে ইয়াখাতে ইয়ালে নে হুতক গাবিও চুল তে পক লুইবে লে আলু আই উচে তে ইয়াল কলে ইয়াশা কলা কাম সাগু খন কলুইবে লে ও খেবি লে ছয়া বি মাস ছয়া বি উন ছা তে হাজা বি মে তে হাজা বি ছয়াচে কমা কত উজা বিকা ছয়াচে তে ফালো ক লে ছসকুয়া তে কবে ছসকুয়া নে নে হুয়াতে ছুটে লামা গা লে ছসকুয়া কবি আকে লে ছে থাকে হে লে গানা কে পুমে লে লি খস চালুমা গা কবি অনিপা চাহে লে লাহু লিখ কাছে ফা আশুদ কবি চিলে মামি পত খল কলে গাহু লাহু খল ক লিখ কাপা কবি তি ইলে ঠাই খল ক নাক রং কবি ইলে লিখ কাছে ফা ইয়ানে অস অসকা তলা ছেল লি নাসা লি অখ এক দা আমে ক যা লে লি গাহু বা সবাদিকা হেংরাত অল আচ কেসা লি ছুটি বেয়া সাতা কাত লামা যা আমা তেলে ক কলে ছুটি খুবইয়া হলো বা সবাদিকা হেংরাত অমে কু তাবে লং থাবিয়াকে তাবে ছে তেল গামা গাবে থোলা তুবে অয়া পানি গালা পুবি হলে ইয়ানো সি গাও খে কে ছে তে চো না হলে বা সবাদিকা হেংরাত পলাটা থালং থাবিয়ালে অনি তাই কেতাবে গামা গাবে লে ছটে হাপাতে ছসঞ্জ খলো অমে তলাতে হেক ক্রাস ক্রাখাম হ কালি জি দালে অু হু আমি চবি চে মে চখলে বেয়া খলো ক্রুম প্রবাং কবি না ক্রুম প্রবা কবি ছ ছম আশা গাওবে লে ছম ছকে তে ফা লে লে কফি কান তে ফা লে না লে তুমা গা কুই খু গা জলে গা হাসা ছেবে ছেড়ে ফা থালে লি ক্রুম প্রবাং কবি ইয় লে আনা চবি ছতে ফা তালে কাতে চামা গাওয়ে ছেড়ে ফা থা ক্রুম প্রবাং সবি ইয় হে ক ছেড়ে খুলে ক্রাসুয় ক্রাংখা ফ খানা কামাকা তে ফা না জে ডালে জি ছেবে অখলো মাতি তলাবিলে গা হুঠাই মি গ খলো লি ক্রুম প্রবাং কবি না ক্রুম প্রবাং কবি আসে থা কো কে পুবিন সে মবি ছতে ফা বা সবাদিকা হেংরাত অখলো তে পতি চা লে পি কাইটু দচবি চে লি কামা কাতে ফানা হে ক খানি লাগা চলে ক কলি কুম প্রবাং অখলোবে গা লা সে সে হি মগা চবে লচে লে কুম প্রবাং অখলোবে গা লা সে সে হি মগা চবে লচে মে হে ক কুম প্রবাং ছে ফালে লে গা ছানি লে অতেও না লে বাসবাদিকা হেংরাত পি বে খা সলি অখা খা সে আবে লক পি কাইতু ইয়চে লে খে ক ছে খুলে কয়ু ইয়বে না লে পোলা তা থাল ক অপ এ বে অমে ইয়েলে ইয়াতে ফা ফাঁসি যায়ু ইয়বে লক অপ এতে ফাঠা বা সবাদিকা হেংরা মা পি কবেলে ছবি ইউ বাবে মে তেছে মা হে অলে ইয়া কাতা দি জলে অপ এতে ফাঁকা অপ এলে ইয়া কা চদা হদা লোমে লি অলক ছে ললে বা সবাদিকা হেংরা ছুঁয়ে তাই নিবে অক